0: আকাশবাণী কটক শুনন্তু শঙ্খক্ষেত্র পুরীঠারে অনুষ্ঠিত মহাপ্রভু শ্রী শ্রী জগন্নাথঙ্ক বিশ্বপ্রসিদ্ধ ঘোষযাত্রার প্রত্যক্ষদর্শী ধারাবিবরণী প্রদান করুছন্তি ডক্টর শান্তনু কুমার রথ, ডক্টর নরেশ চন্দ্র দাস, ডক্টর কল্যাণী নন্দী, ডক্টর হরিহর কানুনগো এবং শ্রী প্রতাপচন্দ্র ত্রিপাঠী। প্রত্যক্ষদর্শী ধারাবিবরণী পাই নেই যাওছু আপনমানকু শ্রীক্ষেত্র পুরীর বড়দাণ্ডকু।
1: নীলাম্বুজ শ্যামল কোটি কন্দর পর সেই যে লাবণ্য বিগ্রহ শ্রী মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র, সে মহাপ্রভু রামচন্দ্রঙ্কর বাহুর যেপরি গঠন সেইপরি বাহু হেউচি ঠাণি হেউচি মদন মোহনঙ্কর বাহু বা হস্তদ্বয় বক্ষ প্রদেশ আউ ত্রেতয়ার চিহ্ন বা লক্ষণ সত্যর চিহ্ন পাইলে মুখরে বাহু আউ বক্ষ এবং হস্তদ্বয়ে পাইলে ত্রেতয়ার লক্ষণ আউ তলকু যদি আপনার আসুচন্তি কটি প্রদেশ ত্রিভঙ্গী টাণী আপনার দেখবে মদন মোহনঙ্কর সে ত্রিভঙ্গী টাণী সেথিরে দ্বাপরর ব্রজে প্রসিদ্ধম নবনীত চৌরম ব্রজাঙ্গনানাম দুকুলম চ চৌরম অনেক জন্মার্জিত পাপ চৌরম চৌরাগ্রগণ্যম পুরুষম নমামি, সেই বংশী বিভূষিত করান নবনীর দাভাত হাতরে বংশী ধরি যে দ্বাপরর অধিপতি ভগবান ব্রজেন্দ্র নন্দন নন্দনন্দন কৃষ্ণচন্দ্র সে সংকেতকু সে দর্শনকু আমি কটি প্রদেশে শ্রী মদন মোহনঙ্কর পাইবা। তেণু ইয়ে কহিবাকু গলে যেমিতি স্তুতি করা যাইছি গীত গোবিন্দরে,
2: নবনীরজ ধর শ্যামল সুন্দর চন্দ্র কুসুম রুচি বেশ গোপীগণ হৃদয়েশ।
1: তেণু সেই গোপীগণঙ্কর হৃদয়ের ঈশ মহাপ্রভু নন্দনন্দনঙ্কর এই মিলিত বিগ্রহ যে মদন মোহন সে আসবে বর্তমান বিজয় করিবে মহাপ্রভু জগন্নাথঙ্ক নন্দীঘোষ রথরে। রামকৃষ্ণ আসবে চলন্তি বিগ্রহ সিঙ্গারি সেবায়ত মানে পহণ্ডি করি আনন্তি বা হাতরে ধরি সেমানে আসন্তি পটুয়ার সহিত বিজয় করান্তি আউ রামকৃষ্ণ তালধ্বজ রথরে উপবেশন করিবে। ইতি অবসররে যে পরিবেশ সৃষ্টি হয়েছি আরক্ষী বাহিনী মানে যেহেতু গজপতি আউ অল্প সময় পরে ছেড়া পহরা পাই আসিবে সেথিপাই সেমানে তিনোটি কড়ন বর্তমানে করিসারিলেনি বা যেউ রহিছন্তি সাধারণ ভক্তমানে বড়দাণ্ডরে সেমানঙ্ক পাখরে গোটিয়ে কড়ন তো সকাল সময়রু থিলা, দ্বিতীয় কড়নটি বর্তমানে প্রস্তুত হয়েছি আউ গোটিয়ে রথ পাখরে গোটিয়ে কড়ন। এই যে বলয় তৈরি হয়েছি কেবল শৃঙ্খলা পাই সেই মহাপ্রভুঙ্কর দিব্য উৎসবর শৃঙ্খলিত ভাবরে হয়ে পারিলে সমস্তে তার আনন্দ নেবে। ধন্য জগন্নাথ ধন্য তুম ভক্ত এই কথাকু সমস্তে আস্বাদন করি পারিবে। সেথিপাই বর্তমান ও উদ্যম চালিছি যে মানে বাহার শ্রদ্ধালু সবু থিলে ভিতরে নৃত্যাঙ্গনা মানে বা যে মানকর কার্য কিছি নাহি আউ সেমানকু বাহারকু দ্বিতীয় কড়নকু অনা যাউছি আউ যেহেতু জগৎগুরু শঙ্করাচার্যঙ্কর আগমন হেব বাস্তবরে গুরু হেউচন্তি এ জগতর পথ প্রদর্শক। যেতবেলে গুরু শব্দকু নেই বিভিন্ন প্রকার সমস্যা ভিতরে টিকে আসিগলা দ্বন্দ্ব সেই সময়রে তন্ত্রর যে হেউচন্তি সাধক প্রচণ্ড সাধক ঠাকুর নিগমানন্দ সে কহিলে যে মন্নাথ শ্রী জগন্নাথ মদ্গুরু শ্রী জগদ্গুরু মদাত্মা সর্বভূতাত্মা তস্মৈ শ্রী গুরবে নমঃ। তেণু জগন্নাথ হেউচন্তি মোর গুরু আউ সে হেউচন্তি জগতর নাথ মোর নাথ জগতর নাথ

যেতে দূর ঘন্টা নিদান শুভে নজরে নেই পকায়ে অকৃত দুষ্কৃত গড়ে গড়থা দেই পতাকা ডাকুছি চলাচঞ্চল হেই আস আস এ নীলনগরকু আস এ নীলাদ্রি মণ্ডন এ নীলাদ্রি শিখর নীলাদ্রি মৌড়মণি সে প্রভুঙ্কর কালিয়া শান্তকর লীলারে তুমি মধ্যে আসি সমস্তে উপস্থিত হয়ে যাও আর ঘণ্ট ধ্বনি যেটি মধ্যে শুভা যাচ্ছি সে স্থান পুণ্য পবিত্র হচ্ছি যেপরি শঙ্খর ধ্বনি সবকিছি পরিপূর্ণ হয়ে যাই থাকে পাপ প্রক্ষালন হয়ে যাই থাকে সেইপরি ঘণ্টনাদ যেটা পর্যন্ত শুভা যায় সে ক্ষেত্র পরম পাবন হয়ে যাই থাকে প্রভু সত্যি কোণ আপনার সেই ঠাকুর বলভদ্র জগন্নাথ সুভদ্রা চ সুদর্শন দারু ব্রহ্ম স্বরূপায় চতুর্ধা মূর্তয় নম সে চারি মূর্তি আজ কিন্তু দশ অবতার যাত্রা দশ অবতার পটি দিও পূজা পাওলে আজ দশ অবতার যাত্রা পতিত পাবন যাত্রা জয় জয় জগন্নাথ হে জয় শ্রী জগন্নাথ যার পাদে কোটি ব্রহ্মাণ্ড ধ্যান কলে অচ্যুত গঙ্গা দেবী যার চরণ হইছন্তি বাহার কেউ জল আনি ধোইবি পদ চরণ তোর অচ্যুতানন্দ সে পঞ্চ সখা যুগর বৈষ্ণব সিদ্ধ সাধক অচ্যুতানন্দ দাস লিখিছন্তি সে পদ বন্দনা করি যে পদকু বন্দনা করিবা পাই ব্রহ্মা শিব মধ্যে আজ প্রভুঙ্ক নিকটরে সমর্পিত হয়ে যাইছন্তি অথচ করি পারি নাহান্তি সেই পদকু বন্দনা করিবা পাই যাইছন্তি প্রভু গঙ্গা দেবী যার চরণ হইছন্তি বাহার কেউ জল আনি ধোইবি চরণ তোর প্রভু জল নাহি অছি কেউ জল মো আখির জল আখির দুই ধার লোতকরে আপনার পাদকু ধোই দেবাকু চাহে টিকিয়ে

0: ডাক ঘরের রপ্তানি কেন্দ্র ডিএনকে এবে আপনার সেবায়।
1: হ্যাঁ, এ মুদিটি ভালো লাগুচি, পত্নীকে পছন্দ আসিব।
2: হ্যাঁ স্যার, আপনার চয়েস বহুত ভালো আছে, আর এই ডিজাইন বি নুয়া।
1: ডিজাইন নুয়া আছে ঠিক আছে, কিন্তু সোনার বিশুদ্ধতার প্রমাণ কেউঠি মিলিব?
2: সচেতন গ্রাহক হুয়ন্তু, আজ হি ডাউনলোড করন্তু বিআইএস কেয়ার অ্যাপ। সোনা কিনিবা পূর্বরু বিআইএস কেয়ার অ্যাপ রু এইচইউআইডি কোড নিশ্চয় যাঞ্চ করন্তু।
0: ভারতীয় রিজর্ভ ব্যাংক দ্বারা নিয়ন্ত্রিত সংস্থা আরই যথা ব্যাংক, নন ব্যাংকিং ফাইন্যান্স কোম্পানি, পেমেন্ট সিস্টম অংশগ্রহণকারী, পার্টিসিপেন্টস, ক্রেডিট ইনফরমেশন কোম্পানি বিরুদ্ধে আপনার অভিযোগের সমাধান পাইঁ প্রথমে সম্পৃক্ত নিয়ন্ত্রিত সংস্থা নিকটরে আপনার অভিযোগ দাখল করন্তু এবং রেফরেন্স নম্বর প্রাপ্ত করন্তু।
3: যদি 30 দিন মধ্যে সম্পৃক্ত নিয়ন্ত্রিত সংস্থা কোণসে সমাধান ন করন্তি কিংবা আপনার প্রদত্ত সমাধানের সন্তুষ্ট নুহন্তি, তবে আপনো https://cms.rbi.org.in রে লগইন করি রিজার্ভ ব্যাংক অম্বুডসম্যান কো নিকটরে কিংবা crpc@rbi.org.in রে ইমেল করি অথবা সেন্ট্রালাইজড রিসিপ্ট এন্ড প্রসেসিং সেন্টার রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া সেন্ট্রাল ভিস্টা সেক্টর 17 চণ্ডীগড় 16001 ঠিকানায় ডাক দ্বারা পঠাই অভিযোগ দাখল করি পারিবে।
0: মনে রাখন্তু, সিধাসলক ভারতীয় রিজার্ভ ব্যাংকর অম্বুডসম্যান কো নিকটরে দাখল হইতিবা অভিযোগ প্রত্যাখ্যান হেবার সম্ভাবনা আছে।
3: ভারতীয় রিজার্ভ ব্যাংক দ্বারা জনহিতরে জারি।
4: পবিত্র রথযাত্রার পূর্বতট রেলপথর বিনম্র সেবা জারি রয়েছে। এবর্ষ যাত্রী মানক সুবিধা পাই ওড়িশার বিভিন্ন প্রান্তরু ও পড়োশী রাজ্যরু বিশেষ ট্রেন চলাচলর ঘোষণা করা যাইছি। এতিসহ অতিরিক্ত টিকেট বিক্রয় কেন্দ্র, যাত্রী সহায়তা কেন্দ্র ও স্টেশন মানকরে যাত্রী মানক সুরক্ষা পাই বিশেষ ব্যবস্থা করা যাইছি। পূর্বতট রেলপথ আপনার সেবার।
5: জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। বর্তমান আমি সপ্তাবরণ মূর্তি তিনি রথরে বিরাজমান করে সারে, চারি বিগ্রহ এবং অর্চা বিগ্রহ বা বিজয় প্রতিমা ভাবে মদন মোহন রামকৃষ্ণ বিরাজমান করে সারে। বর্তমান আমার আউ অল্প সময় পরে আমার যে হচ্ছেন ঠাকুর রাজা, যে হচ্ছেন আদ্য সেবক বীরশ্রী গজপতি গৌড়েশ্বর নবকোটি কর্ণাটক কলবর্গেশ্বর বিরাধি বীরবর শ্রী শ্রী দিব্য সিংদেব মহারাজ আসবে, তামজানে আসবে, সেরা পহরা ভি এক পবিত্র কর্ম করবে। বর্তমান আমার জন শ্রদ্ধাু যোড়ি হয়েছেন, আসন্তু তাঙ্গে আলোচনা করা, তাঙ্কর পরিচয় জাঁবা এবং আজির এই রথযাত্রা দেখি তাঙ্ক ভিতরে কোণ অনুভব আসছি তাঙ্কু আমি জাঁবা। কুহতু আজ্ঞা,
6: মু হচ্ছি ইপ্সিতা শতপথী, ওড়িশার বাসী, রয়েছি অহমদাবাদে। বহু দিনর মন লা কি রথযাত্রা দর্শন করা, এই বর্ষ কাড়িয়ার ডোরি মতো লাগিলা, এইপাই আসিছি দর্শন করা। এতে বর্ষা এতের হলে বি এত অত্যাধিক লোক এটি বসি দেখার যে সুযোগ পাইছি, সেইপাই নিজক বহু ভাগ্যবান মনে করুছি। কাড়িয়ার সে জগতর নাথ জগন্নাথ দেখিদেলে আখিরু ধর ঝর লুহ বাহারি পড়ে, ভাববিহ হয়ে যাও আমি। তার দৌড় লাগিবা যোগ এত দূরর আসি আজ রথযাত্রার যোগরে দেইছু, সব নিজকে বহু ভাগ্যবান মনে করছু।
5: যাও ভালো কথা দে কইলে, আজ আপনার এই যে অনুভব করছেন বর্ষা, ঘর গোড় কাড়ি হোনি, দাণ্ড গলে আঁঠিয়ে পানি, বর্তমান ইন্দ্র দেবতা আমার ভগবান জগন্নাথকে দেখিকি আহরি বৃষ্টিপাত করছেন, এইভাবে এক প্রতিকূল পাগ ভিতরে শ্রদ্ধাু ভক্ত মানক ভিতরে যে আগ্রহ উৎসাহ উদ্দীপনা আপনার তো বড়দাণ্ডর শুনেপারুচার, আপনার ভিতরে আউ কোণ অনুভূতি আসুচি? আপনার তো কালিয়ার ডোরি লাগিলা বলে ব্রহ্মপুরু সুদূর ধাই আসছেন পুরী শ্রীক্ষেত্রকু, আউ আপনার ভিতরে কোণ অনুভব?
6: প্রকার এ প্রকার প্রতিকূল পরিস্থিতি রে কেই বি ঘর বাহারি ভালো লাগবনি কি লাগিয়া ইচ্ছা বি হবনি, কিন্তু কালিয়া দেখিয়া পাই মন করি কি নাই আমি যা কালিয়া দর্শন করিয়া, আমাকে কিছু বি লাগুনি, এই বর্ষা কিছু বি লাগুনি, যে চালিছি বর্ষা চালিছি, সেমিতি বর্ষারে ওদা হই দর্শন করিয়া পাই যো যো আগ্রহ যো লাগুছি মনরু, সেটা আজ্ঞা কই হবনি, এইথিরে জনেই পারিবানি আমি এটি। তেণু করে জগতারনাথ তা তার লীলা কিছু আমাকে জানা নাই, সে যা যা ডাকে তাকে ডোরি লগাইকি কি টাণি টাণি নিয়ে আসে।
5: কালিয়া ঠাকুরঙ্কর ডোরি যাহাকু লাগে সে আপে আপে টাণি হয়ে যায়, কারণ চুম্বক যেভাবে লুহাকু টাণে এতে তার আকর্ষণ শক্তি রয়েছে, এতে তা ভিতরে গোটে মাধ্যাকর্ষণ শক্তি রয়েছে, কালিয়াকু দেখিদেলে কালিয়ার স্পর্শকু।

0: ন যাই 1.5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা খরচ সরকার বহন করতে
1: ওড়িশার 798 ঘরে ডাক্তারখানা এই যোজনার পঞ্জীকৃত হয়েছে
0: সেইভাবে সমস্ত সরকারি ডাক্তারখানার সড়ক দুর্ঘটনাগ্রস্ত চিকিৎসা সম্পূর্ণ মাগণা
1: আসুন মানবিকতার এই সংকল্পে সহভাগী হয়ে আমি বি বড়াইবা সড়ক দুর্ঘটনাগ্রস্ত সহায়তার হাত
0: পবিত্র ঘোষ যাত্রার হার্দিক শুভেচ্ছা
1: রাজ্য পরিবহন প্রাধিকরণ ওড়িশা দ্বারা জনহিতরে জারি
2: রাষ্ট্রীয় প্রগতির ভিত্তি নারীঙ্কু শক্তি বিকশিত ভারতের সমৃদ্ধ ওড়িশা পাই মহিলা সশক্তিকরণকু কেন্দ্র ও রাজ্য সরকারঙ্ক বিশেষ গুরুত্ব মহিলা সশক্তিকরণর যুগান্তকারী যোজনা সুভদ্রারে মহিলাঙ্কু মিলিছে আর্থিক সহায়তা মুখ্যমন্ত্রী কন্যা বিবাহ যোজনা একীকৃত মমতা ও প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনারে যোগ্য হিতাধিকারীঙ্কু সহায়তা অসুবিধারে থিবা মহিলাঙ্কু তুরন্ত সহায়তা পাইঁ মহিলা হেল্পলাইন নম্বর 181 অসহায় মহিলাঙ্কু পাইঁ শক্তি সদন ওয়ান স্টপ সেন্টার পোষণ অভিযান মুখ্যমন্ত্রী সম্পূর্ণ পুষ্টি যোজনা ইত্যাদি মাধ্যমে গর্ভবতী কিশোরী প্রসূতি ও শিশুঙ্ স্বাস্থ্যকু দিয়াযাউছি প্রাধান্য প্রারম্ভিক শৈশব যত্ন ও শিক্ষা আমি পড়িবা আম ভাষায় বেটি বচাও বেটি পড়াও অভিযান অদ্যুকা ইত্যাদি জরিয়ারে মহিলা ও শিশুঙ্ক সর্বাঙ্গীন উন্নতি পাই সর্বদা কার্যরত মহিলা ও শিশু বিকাশ বিভাগ ওড়িশা সরকার
3: জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ ডক্টর নরেশ চন্দ্র দাস আপন গজপতিঙ্কর এই যে রাজনীতি কথা ছেড়া পহরা কথা আপন কহুতিলে আপন তো পুঙ্খানুপুঙ্খ ভাবরে টিকি লিখি করিকি কহুতিলে ছরা কোন চন্দন কোন মহাপ্রভু কেমতি আসন্তি এ গজপতি মহারাজা কেমতি আসন্তি কেমতি কেমতি বন্দাপনা করন্তি কোন কোন করে সব কহুতিলে আপন কিন্তু ইয়া ভিতরে গোটে বড় তত্ত্বটা হচ্ছে যে এবে আমি কহুছু জাতি প্রথা উঠাই দেওয়া কথা কিন্তু কেউ কালুর জগন্নাথ সংস্কৃতির জাতি প্রথাকে স্বীকার করা হয়নি এইপাই তার বড় নিদর্শন হচ্ছে মহাপ্রসাদ চণ্ডাল হাতর ব্রাহ্মণ খাইবে ব্রাহ্মণ হাতর চণ্ডাল আউ কোন বড় দৃষ্টান্ত দেই পারিবা আমি দ্বিতীয় কথা গজপতি মহারাজা যিকি চণ্ডাড়র সেবা এটি করছেন তেমন চণ্ডাড়টাকে আউ ঘৃণা করি হব কি যেটি যে রাজ্যর যে দেশর গজপতি মহারাজা স্বয়ং চণ্ডাড়র কার্য করা স্বতঃপ্রবৃত হয়ে আসতে সেটি চণ্ডাল ঘৃণ্য কেউটি হল তেমন এই যে সেবাটি সে করছেন এ সেবাটি গোটে প্রতীকাত্মক সেবা আপনার কহুলে যে কপিলেন্দ্র দেবঙ্ক সময়ের সে বড় ছতা মঠ পাখর দাণ্ডক ওলাই ওলাই আসুলে সে পরিস্থিতি বর্তমান না কোণী কারণর সেসব বন্দ হয়ে যাই কিন্তু এই যে প্রতীকাত্মক ভাবে করছেন এইটা কম বড় কথা নুহে আপন গোটে কথা আউ গোটে কথা মু ভাবুছি যে যাহাকু আমি চলন্তি বিষ্ণু বলে কুচু গজপতি মহারাজঙ্কু দর্শন কলে জগন্নাথঙ্কু দর্শন কলা ভালিয়া আমার অনুভব হুয়ে এবং লোকমানে গজপতি মহারাজঙ্কর পাদস্পর্শ করি তাঙ্কর আশীর্বাদ গ্রহণ করন্তি কিন্তু সে চণ্ডাড়র কার্য করছন্তি দেখন্তু কেড়ে মহানুভবতা এই কথাটা শ্রীক্ষেত্রের এই ছেড়া পহরা ভিতরে এইটা বিশ্বকু সন্দেশ যাচ্ছি আমি জাঁপারু সিনা নহলে আপনার কোণ ভাবুমান ইংল্যান্ড হল ইউরোপ হল আমেরিকা হল যে দেশর সব ভক্ত মানে আসিকি শ্রীক্ষেত্রের একাঠি হচ্ছেন সে কোণ মূর্খ লোক কি সে তো সব পাঠ পড়ছেন আমি ইংরাজি পাঠ তো তাঁর আমি শিখিছু কিন্তু সে কী আসছেন এইসব কথাগুলা যে দেখুঁচ এই কথাগুলা দেখা ফলরে তাঁর জগন্নাথঙ্কর ধর্ম জগন্নাথঙ্কর সংস্কৃতি ইয়া প্রতি তাঁর আকর্ষণ বড়ুচি
4: ইয়ে গোটে মহনীয় সংস্কৃতি
3: সেইয়া
4: এই মহনীয় সংস্কৃতি তাকে আকর্ষণ করুচি
3: ইয়ে দিন অধকর কথা নুহে হাজার হাজার বর্ষ ধরি শোধন হেই হেই হেই সংস্কার হেই হেই হেই হেই গুড়ায় মূল্যবোধ গুড়ায় ভ্যালু বলে আমি যাকে কুচু গুড়ায় আদর্শ গুড়ায় সংকল্প এসব কথা গুড়াক এই জগন্নাথঙ্কর সেবা পূজা আচার ব্যবহার ভিতরে রইথিবারু ইয়ে গোটে বিশ্বজনীন হয়ে যাইছে
4: এবং যেটি যেটি সারা বিশ্বরে জগন্নাথঙ্কর মন্দির নির্মাণ নির্মিত হচ্ছে এবং সেটি রথযাত্রা হচ্ছে সেমানে মধ্য এই এয়াকু অনুসরণ করছেন এছাড়া পরা সেটি কলে
3: অনুসরণ করছেন আর গোটে কথা হলা যে আপনকর জাতিটা কেবে বড় নুহে গুণটা হচ্ছে বড় এই কথা কে কইছেন না রামানুজাচার্য কইছেন রামানুজাচার্য কোন কইলে
4: বর্তমানে রাজা সানরু বড় ক্রমে যাই বর্তমানে জগন্নাথঙ্কর রথরু আসি যে সুভদ্রাঙ্কর রথকু যাচ্ছেন
3: হ্যাঁ সুভদ্রাঙ্কর রথকু যাচ্ছেন এটা হল সূচনা রামানুজ কোণ কইছেন যে নজাতি কারণ লোকে গুণা কল্যাণ হেতব যে গুণটা হচ্ছে কল্যাণকারী জাতিটা কল্যাণকারী নুহ জাতি উচ্চ হইথিব গুণটা

0: এই তাড়ধ্ব জরথ গড়িবা বিষয়ে কুলে বর্তমান বড়দাণ্ড সম্পূর্ণ ভাবে জনাকীর্ণ, জনসমুদ্রে ভরপুর। আমার এই দ্বিতীয় কেন্দ্র পাখে অটকাইকি রাখি, কিন্তু বর্তমান দেখা গলা যে ধীরে ধীরে আগকু মাড়ি চালুচান। যদি বলভদ্রঙ্কর তাড়ধ্বজ রথ পাখে গহলি হয়ে যায়, তাহলে রথ টণা কেমিতি হব, রথ টণা কেমিতি হব আজ্ঞা। বড় দুঃখ লাগুচি, বর্তমান যুয়াড়ে দেখন্তু খালি জনসমুদ্র, মুন্ডমাল থালি মারিদেলে থালি চালি যাব। ই কি প্রকার লোকঙ্কর ভক্তিভাব, আজি পাগ প্রতিকূল সত্ত্বে লোকঙ্ক ভিতরে যে উদ্বেগ, যে উৎকণ্ঠা, আমি সমস্ত রথ টাণিবু। বর্তমান রথ আড়কু মাড়ি চালুচান, আমার রাজনর দেই আগকু মাড়ি চালুচি জনতা, কেই অটকিবাকু নাহান্তি। তাহলে কোণ হব, কিভাবে ভাবে তাকে রক্ষা করা যাইপারিব, ইয়ে বর্তমান আমার গোটে বড় প্রশ্ন। বর্তমান রথ টণা হব কেমিতি, মাত্র 20-30 ফুট আসিছি আমার বড় ঠাকুরঙ্কর তাড়ধ্বজ রথ। যদি লোক গহলি এইভাবে চালে, কুয়াড়ে গলে আমার আরক্ষী বাহিনী, আরক্ষী বাহিনী মানুষ আমার বিনম্র নিবেদন, যে 15,000 আরক্ষী বাহিনী রথযাত্রায় নিয়োজিত লে, সেমানে যদি এই লোকঙ্কর যে আবেগ উৎকণ্ঠা, লোক যেভাবে ভাবে সমুদ্রর সুয়ভি নইর সুয়ভি যে মাড়ি চালুচান, তাকে অটকাইব কিয়ে? বন্ধুগণ, শ্রোতা বন্ধুগণ, আপন মানুষ আমি কহবাকে চাহুছু যে লোকঙ্ক ভিতরে কেতে আগ্রহ, লোকঙ্ক ভিতরে কেতে উৎকণ্ঠা, লোকঙ্ক ভিতরে কেতে যে বিচার, ইয়াকে আপনার দেখলে অনুভব করে পারিবে যে সতরে বলভদ্রঙ্কর তাড়ধ্বজ রথ আউ আগকু যাইপারিব না। যদি আগকু যাব, তাহলে লোক যে জনসমুদ্র তাকে অটকাইবাকে পড়িব। গজপতি যেতবে ছেড়া পহরা সারি রাজনগরকু চালিগলে, তাপরে আরম্ভ হয়ে গলা ভিড়, এ অসম্ভব ভিড়, এ অসম্ভাল, এ ভিড়কু রোকি রোকা নগলে আগকু রথ আউ যাইপারিব না। শ্রোতা বন্ধুগণ, এবং লোকমানকু আমি কহিলে মধ্য, পুলিশ বাহিনী কহিলে মধ্য, রথ অমিন বড় পাটিরে ঘোষণা কলে মধ্য,
1: ডক্টর কানুনগ
0: হ্যাঁ জয় জগন্নাথ, বর্তমান আপন
1: মতো শুনিপারছেন? হ্যাঁ আচ্ছা, কহিলে যে দেখুন 15,000 আরক্ষী বাহিনী সে ডিজিঙ্ক ঠারু
0: জয় জগন্নাথ
1: ভাইঙ্ক পর্যন্ত নিযুক্ত অছন্তি
0: আজ্ঞা,
1: কিন্তু নিযুক্ত থিলে মধ্য 15,00,000 লোকঙ্কু 15,000 আরক্ষী বাহিনী কোন বা করি পারিবে?
2: আমি যাহা অনুভব
1: করছি, যেতবে এতে বিপুল জনসমাগম হচ্ছে, সে তো প্রাণপণে আপনার তো কুলে সকাল 4টা রাতে আসিকি ভোর্রু সে এপর্যন্ত সেমিতি বড়দাণ্ডে ঠিয়া হয়েছেন, তাঁকু কম কষ্ট হো নথব। এবং যে আরক্ষী বাহিনী আসিছেন তার ভিতরে বি আমি দেখুছু কাহার বয়স 55 হল, সবু অবসর সময় অবস্থায় পৌঁছিব, আধিকারী মানে ডিউটি আসিছেন, সেমানকর কষ্টর সীমা নাই। এবং খালি পাদরে ডিজি পুলিশ, এডিজি পুলিশ, আউ মন্দির প্রশাসক, পুরীর জেলাপাল, পুরীর আরক্ষী অধীক্ষক, এমানে বর্ষার তিনতি বুড়িকি খালি পাদরে বুলিকি চেষ্টা করছেন সবু সুন্দর ভাবে করা, কোণ করে পারবে সে? তা সহিত আমার জনসাধারণ সহযোগ রহবা দরকার। গোটিয়ে কথা আমি জাঁয়া হব যে 15,00,000 লোক 15,000 পুলিশ, তেণু সেইতরে মধ্য সাধারণ ভক্ত শ্রদ্ধালু যে ব্যাকুিত হয়েকি বিশৃঙ্খলিত হয়ে যাচ্ছেন, সেমানক উপরে মধ্যে রথযাত্রার নির্বিঘ্ন সমাপনর সমান দায়িত্ব রয়েছে। আমি যদি সমস্তে সহযোগ ন করা, তাহলে কেতে লোক কোণ করে পার? আপনার দেখুন বর্তমান রথ চকড়ে আউ 2টি রথ উপস্থিত অনেক, এ রথ চকড়া মধ্যে জনসমুদ্রে পরিণত হয়েছে। আপনার তো কহুলে কিছু সময় পূর্ব আপনার সম্মুখ ভাগ মধ্যে জনাকীর্ণ হয়ে রয়েছে, নিয়ন্ত্রণ বাহারক চালি যাবার আশঙ্কা মধ্যে রয়েছে, তথাপি আমি আশা করা যে সব অসুবিধা নহেকি সুন্দর ভাবে। এবং এই যে আরক্ষী বাহিনী মানে অনেক বর্তমান নিয়ন্ত্রণ।

শ্রোতা বন্ধু নমস্কার। আমার ভারত সরকার বিভিন্ন প্রকার উন্নয়নমূলক যোজনা সব প্রস্তুত করুছন্তি। সরকার প্রস্তুত করুথবা যোজনা গুড়িকর মুখ্য লক্ষ্য হেউচি লোকমানঙ্ক পাখরে পৌঁছাইবা এবং সচেতন করি তাকু কার্যকরী করিবা, যাহা ফলে সেবানঙ্কর বিকাশ সম্ভব হই পারিব। এই পরিপ্রেক্ষীরে আজি আমার কার্যক্রম বিকাশ মন্ত্র।

0: শ্রোতা ভাই বোন মানে আপনার সমস্ত রথযাত্রার গুরদুটে শুভেচ্ছা আর
1: জুহার।
0: দাদা তুমকে বি শুভেচ্ছা আর জুহার।
2: হশি তোমকে বি শুভেচ্ছা আর জুহার।
0: আর শ্রোতা ভাই বোন মানে আপনার তো শুভে জানসন যে আমার এই কার্যক্রম কেন্দ্র কৃষি মন্ত্রণালয় ভারত সরকার তরফ নু প্রসারণ করা যায়সি। বুঝলে দাদা?
2: হশি
0: আজ তো আমার এই পৃথিবীর কহ সবুঠানু বড় যাত্রা রথ যাত্রা
2: আর
0: তিনি ঠাকুর পুরা সর্বসাধারণ থে আসি করি সবকর দুঃখ সুখ বুঝছন ভক্তগণ মানে সবে নিজর হায়ার গুহার কহেসন। আর ইথির নু ই সন্দেশটা মিলসি যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষ থি আমি সবে সমানে।
2: হেতি লাগি সে হিসাবরে আজির কা আমি সমস্ত জমা হই করি সেন পূজা কলা নি কে।
0: হই হই হই। আর ই রথ যাত্রাটা অষাঢ় মাসর শুক্ল পক্ষ দ্বিতীয়া তিথিরে হেসিগা
2: হয়েগা।
0: হেলে দাদা, যেনতা আমার ভগবান মানে আমার মানকর ভিতরে ভেদভাব নি করন কি নি, হেনতা যেন বর্ষা পায়নটা আছে সে বি কাহার উপরে ভেদভাব নি করে।
2: হয়েগা, হেটা তো ঠিক কহল।
0: হেলে সে পায়নটা কেতে মূল্যবান হেটা আমকে বুঝবার আছে দাদা। আর ই বর্ষা পায়নকে আমকে সঞ্চয় করবার আছে।
2: হয়েগা, আর ভেদভাব কথা যেন কহল, ভেদভাব বলে আমি হি করুছু বলে আমি হি পরিবেশ কে খারাপ করুছু বলে করে এই ভেদভাবটা বর্ষা পানির টিকে টিকে আজকাল দেখা যাচ্ছে।
0: হয় হয় হয়। তো দাদা, আমার এই বর্ষা পান কে যেন সুবিধা আমার দ্বারা হে পারুছে সে হিসাবে পানটাকে আমকে সঞ্চয় করবার আছে। কা করে কি সে পান একা আমার জলস্তর কে বড়াবা আর চাষবাস থি কাম দেবা যদি আমি সে পান কে সঞ্চয় করি করে রখি দিমা। হেনতা ন দাদা, আমার ক্ষেত বাহাল মানে বি যদি উর্বর হেকর রহেবে আমি সেমানকর স্বাস্থ্য রক্ষা করমা বলে আমার চাষবাসটা ভল হবা।
2: ঠিক কহল শশি, হেতি লাগি তো ইয়াচিন ক্ষেত বচাও অভিযানটা আরাম হয়ে গেল নই।
0: হই হই হই। আর দাদা, আমার ই সরকার রজন বারো বর্ষ পুরলা সেথি তো অনেক সবু
2: যোজনা মানে
0: হয় হয় যোজনা মানে হয়েছে সবকর লাগিগা। তো চাষবাস ক্ষেত্র থি বি অনেক যোজনা মানে করা যাইছে, যেনতা কি পিএম ফসল বীমা যোজনা। যদি আমি আমার চাষবাস র বীমা করে দেইথিমা বলে আমার কিছু বি ক্ষয় ক্ষতি হুয়ে বলে সে তার ভরপাইটা হেই পারবা।
2: বলে চাষী ভাই বোন মানে নিহাতি এই যোজনা করবার কথা নেই কে।
0: বলে দাদা,
2: হ্যাঁ হ্যাঁ,
0: সমিয়া তো মানে কম আছে আর কথাবার্তা বি গুহের আছে। বলে আগে হারে তো পৌঁছিলে ন মৌলু দাদা, কথাবার্তাটা আরম্ভ করুন।
2: বলে আমি দুইজন বসি করে শুনু শুনে।
0: হয় দাদা।
3: তো চাষী ভাই বহন মানে আজের আমার আকাশবাণী রাউরকেলার স্টুডিও ন ডক্টর মনোজ কুমার জেনা আজ্ঞা আসিছন, যে কি মৃত্তিকা বৈজ্ঞানিক অছন আমার ইজেন কৃষি বিজ্ঞান কেন্দ্র কিরেইঠানে। সে আমার কিষানবাণী বৈঠকি লাগি ইজেন খরিফ ধান ফসলর পরিচালনা বিষয় ন কহবার লাগি আসিছন আমার চাষী ভাই বহন মানকে। তো পহলা করি আমি আজ্ঞাঙ্কু আমার কার্যক্রম স্বাগত করমা আর বাকি সব কথা মানকে হেমা। তো আজ্ঞা জুহার।
4: জুহার।
3: স্বাগত আপনকে আজের আমার কিষানবাণী কার্যক্রম ন।
4: আজ্ঞা।
3: তো আমার ইজেন ধান ফসলটা পুরা ভারত দেশ নে কহুন বা আমার ইজেন ওড়িশা ন বিশেষ করে চাষবাস করছেন আমার চাষী ভাই বহন মানে টাকি বসছেন কি কেন সময়াতি বর্ষা আইবা ইজেন বর্ষা মাস পৌঁছবা আর আমার চাষী ভাই বহন মানে ভল করে ইজেন ধান ফসল মানকে করবে। বলে টিকে পান পাক র ফের অসুবিধা মানে ফের মধ্যে মধ্যে তে দেখা যাচ্ছে। বলে আপন টিকে কহুন ইজেন ধান ফসল কে আমার চাষী ভাই বহন মানে কেন তা কাই করবে ই বরস।
2: আমার তো সুন্দরগড় জেলার মুখ্য ফসল হলা ধান। আর ধান আমার বিশেষ করি এই খরিফ ঋতু বর্ষা দিনে আমার বেশি পরিমাণে ধান চাষ হচ্ছে। আউ খরা দিনিয়া খরাটিয়া ধান চাষ টিকে কম হচ্ছে।
3: আজ্ঞা।
2: যেটি জলসেচনর সুবিধা আছে সেই জায়গায় আমার খরাটিয়া ধান চাষ হচ্ছে। কিন্তু খরিফ ঋতুরে আমার এই ধান চাষ পাখাপাখি আমার যেতে চাষ জমি আছে প্রায় 75 ভাগ জমিরে আমার এই ধান চাষ হচ্ছে।
3: আজ্ঞা।
2: আর বিশেষ করি মঝিয়ালি কিসম জমি বাহাল জমি যে আছে সেই জমিরে ধান চাষ বেশি হচ্ছে।
3: আজ্ঞা আজ্ঞা।
2: আউ যেটা আগরু ঢিপ জমি থিলা আগরু ধান চাষ হচ্ছিলা কিন্তু আমার যে বর্তমান ফসল বিবিধীকরণ করা হচ্ছে ক্রপ ডাইভারসিফিকেশন রে আমি মিলেট জাতীয় ফসল উপরে গুরুত্ব দিয়া যাচ্ছি, মক্কা ফসল উপরে গুরুত্ব দিয়া যাচ্ছি, পনিপরিয়া ফসল উপরে গুরুত্ব দিয়া যাচ্ছি, ডালি জাতীয় ফসল, তৈলবীজ জাতীয় ফসল আমি চাষ করছেন।
3: আজ্ঞা আজ্ঞা।
2: আউ বিশেষ করে যদি এরিয়া দৃষ্টি যদি দেখিবা পাখাপাখি 1.94 লক্ষ হেক্টর রু 2.09 লাখ হেক্টর আমার যে জমি রে এই ধান চাষ করা হচ্ছে খরিফ ঋতুরে। আউ আমার প্রায় চাষ জমি আছে সুন্দরগড় জেলার 3.13 লাখ হেক্টর।
3: আজ্ঞা আজ্ঞা।
2: আউ এই যে ধান চাষ হচ্ছে খরিফ ঋতুরে আমার প্রায় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু যে আসছে সেই বর্ষার প্রভাবরে ଆମେ ଧାନ ଚାଷ କରୁଛୁ। ସେଥିପାଇଁ ଏଇ ଯୋଉ ଖରିଫ ଋତୁରେ ଆମର ଯାହା ଧାନ ଚାଷ ହେଉଛି ପ୍ରାୟତଃ ଆମର ରେନ୍ଫେଡ୍, ଆମେ ବର୍ଷା ଜଳକୁ ନିର୍ଭର କରିକିରି ଆମେ ଚାଷ କରୁଛୁ। କିନ୍ତୁ ଆମେ ଯଦି ସୁନ୍ଦରଗଡ଼ ଜିଲ୍ଲାରେ ଦେଖିବା, ଏ ବର୍ଷ ତ ମୌସୁମୀ ଆମର ଯୋଉ ଆସିଛି ଟିକେ ଲେଟ୍ରେ ଆସିଛି, ଆଉ ତା ଛଡ଼ା ଆମର ପ୍ରତି ବର୍ଷକୁ ଆମେ ଖରିଫ ଋତୁ କଥା ଲକ୍ଷ୍ୟ କରିବା, ଆମର ବହୁତ ସମୟରେ ଡ୍ରାଏ ସ୍ପେଲ୍ ଆସୁଛି, ଯେଉଁଥିରେ କିଛି ମାନେ ବର୍ଷା କମିଯାଉଛି, ଯାହାଦ୍ୱାରା ମରୁଡ଼ି ସମସ୍ୟା ବେଳେବେଳେ ଦେଖାଯାଉଛି। ଦୁଇ ବର୍ଷ ତଳେ ଆମେ ଦେଖିଥିଲେ ଆମର ଜିଲ୍ଲାରେ ବହୁତ ମରୁଡ଼ି ହେଇଥିଲା ଆଉ ଧାନ ଚାଷ ବହୁତ ବିଳମ୍ବ ହେଇଯାଇଥିଲା। ତା ଛଡ଼ା ବେଳେବେଳେ ଅତ୍ୟଧିକ ବର୍ଷା ମଧ୍ୟ ହେଇଯାଉଛି, ଅନିୟମିତ ବର୍ଷା

0: কথাচিত্র থিলা সত্যম শিবম সুন্দরম গীতটি কণ্ঠদান করেছিলেন লতা মঙ্গেশকর এবং সাথী গীত রচনা পণ্ডিত নরেন্দ্র শর্মা সঙ্গীতরে সজাইছিলে লক্ষ্মীকান্ত প্যারেলাল।
1: শ্রোতা বন্ধু, পৃথিবী কেবল আমার নুহে, আমি পৃথিবীর অংশ, সবুজ পৃথিবী আম সুন্দর ভবিষ্যৎ। আস লগাইবা গছ, বঞ্চাইবা আম পরিবেশ। হার্ম টু নেচার ইজ হার্ম টু হিউম্যান ফিউচার।
2: প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা, ই শ্রম কার্ড, লেবর কার্ড আবেদন, প্যান কার্ড, ফটো প্রিন্ট এবং জেরক্স পাই আজি হি যোগাযোগ করন্তু সাই ডিজিটাল জনসেবা কেন্দ্র কমন সার্ভিস সেন্টার। যোগাযোগ ঠিকানা সন্তোষ কুমার পতি, বটলি, প্লট নম্বর 25/368, মোবাইল নম্বর 9853342731। সাই ডিজিটাল জনসেবা কেন্দ্র কমন সার্ভিস সেন্টার।
3: বদলাও বদলাও অভ্যাস বদলাও।
4: মেশিন রে লুগা পকাইবা পূর্বরু চেক করি নথিলা কি?
3: বদলাও বদলাও অভ্যাস বদলাও। এবে নিকটস্থ ব্যাংক যাই ফটা পুরোনা নোট বদলান্তু। যদি ব্যাংক মনা করে তো আরবিআই র অম্বুডসম্যান পাখরে অভিযোগ করন্তু। আরবিআই কহে সচেতন হুয়ন্তু।

0: আসো আসো হে দেবশ্রী, অকস্মাৎ কি উদ্দেশ্যে আগমন তব?
1: ন জানা কি হে কপটি বিষ্ণু পরমেশ, নীলমাধব রূপরু অন্তর্ধান হল তুম্ভে নীলগিরি কোলু, কি কারণে কহ ভোলা গুণ্ডিচা ও ইন্দ্র দুম্নে কল শোকাপ্লুত?
0: জানে মুহি সেমানে মো পরম ভকত, তাঙ্ক পাই অটে মুহি ব্যথিত চিন্তিত, কিন্তু সেদিন তো তুমি চালিগল অন্তরাড়ু শুনি মোর কথা, যদি আসিথান্ত পাশে মোর জাণিথান্ত তাপর বারতা।
1: ক্ষমা চাহে প্রভু মোর চঞ্চলতা পাই, এপাখ সেপাখ করিবা মো অভ্যাস অটই, খালি তুম লীলা দেখিবার পাই।
0: শুণ তেবে নারদ গোসাই, যেদিন মু নীলগিরিরে নীলমাধব রূপে বাস কলি, সেই দিন সেঠারে যেমানে মতে দর্শন কলে সেমানে সমস্তে মুক্তি লাভ করে সিধাসলক বৈকুণ্ঠপুরকু চালিগলে। এথিরে যমঙ্কর কর্তব্য পালনরে ব্যাঘাত ঘটিলা, সে মো পাখরে আপত্তি কলে, মু তাঙ্কু প্রতিশ্রুতি দেইথিলি যে কিছি কাল পরে মু সেই বালিরে অন্তর্ধান হইযিবি, কিন্তু পুরুষোত্তম ক্ষেত্রে যমঙ্ক কর্তৃত্ব রহিব নাহি, বিশ্বাবসু বিদ্যাপতিঙ্কু মতে দর্শন করাইবা পরে মু প্রতিশ্রুতি পালন করিবাকু অন্তর্ধান হইযাইছি।
1: নারায়ণ নারায়ণ, তাপরে প্রভু
0: অন্তরাড়কু আস, সব কথা কহুছি।
1: চলন্তু চলন্তু প্রভু নারায়ণ।
2: হে দেবর্ষী, তুমি যা দিন আমি দুহে উৎকণ্ঠিত হয়ে এই মহোদধি বেড়ে অপেক্ষা করে বসিছু।
3: কুহ মুনিশ্রেষ্ঠ, কেবে কেউঠি আমি নীলমাধব দর্শন করে পারিবু?
1: রাণী গুণ্ডিচা, রাজা ইন্দ্রদুম্ন, তোমার নীলমাধব আউ না?
2: এই নাহান্তি
1: না, সে প্রকৃতরে অন্তর্ধান হয়ে যাইছন্তি।
2: তাহলে
1: কেবল তুম দুই জনক মনস্কামনা পূরণ করিবা সকাশে ত্রৈলোক্যনাথ ভগবান বিষ্ণু এই পুরুষোত্তম ক্ষেত্রে এক অপূর্ব রূপরে যুগ যুগ পাই অবতীর্ণ হেবে, মু যাহা কহুছি মন দেই শুনো।

ধন্য গুণ্ডিচা ধন্য তুমি, সেবার ধ্যানরে পূজারে নিষ্ঠার ভক্তির পরাকাষ্ঠার তুমি মোঠু মধ্যে বলিগল, মো আখি তুমি খোলি দেল গুণ্ডিচা, তাঁক ইচ্ছা বিনা তো কিছু হুয়ে না রাণী, মু যাচ্ছি তাঁক পাদ তলে গুহারি করবি, তাঁক ঠারে তুম মনর নিবেদন জনাইবি।

দেখিলি মু অপূর্ব স্বপ্ন, কি অপূর্ব শিহরণ জাগে তনু মনে, নিজে জগতর সাই জগন্নাথ আসি কহিগলে মতে। এবে মু যায় পাত্র মন্ত্রী হকারি বিরাট পর্বর আয়োজন করে।

পাপ করে নাই। ও জলে চণ্ডালনর পতির কি নির্লজ প্রস্তাব, লজ্জা নাহি তম গজপতি পুরুষোত্তম দেবক, রথ উপরে ছেড়া পাহারা করি যে চণ্ডালর কার্য করে তার কি হাস্যাস্পদ প্রস্তাব। কাঞ্চি রাজদেবা পদ্মাবতীর পাণিগ্রহণ সে করিব।

0: অসচ্ছ অপমান উৎকল গজপতি পুরুষোত্তমর নুহে মহামন্ত্রী, এ অপমান মোর পরমারাধ্য প্রভু জগন্নাথঙ্কর। মু চণ্ডাল জগন্নাথ চণ্ডাড়র দিয়া কাঞ্চি রাজারে দম্ভক্তির প্রতিশোধ নেওয়াকে পড়িব মহামন্ত্রী। মোর চণ্ডাল দিয় নিকটরে তার মথা নত করিবাকু পড়িব। মহামন্ত্রী, তুমি শীঘ্র কাঞ্চি অভিযানের আয়োজন কর। মু নিজে যাই সে কাঞ্চি রাজ্যকে ছারখার করি সে রাজা ও তার কন্যাকে শীঘ্র বন্দী করি এটাকে ঘেনি আসিব।
1: যাও যাও মন্ত্রী কর আয়োজন।

গজস্বারোহী যাঁতু পাইকে যুদ্ধ গীত গাই রাজ পদাতিক গজ অশ্বারোহী যাঁতু পাইকে যুদ্ধ গীত গাই অস্ত্রর ঝঙ্কারে কার্মুক টঙ্কার অস্ত্রর ঝঙ্কারে কার্মুক।

0: দেখো দেখো যুদ্ধহারি কাঞ্চিরা দেখানো সৈন্য সহ পলায়েছে চন্ডাল নৃপতি পুরুষ উত্তম।
1: কি কোন হলো হে জগন্নাথ, কাঞ্চি রাজা ঠারু পরাজিত হই মু লেউটি আসিলি। হে পরাজয় মোর নুহে প্রভু, হে পরাজয় তুমর। মোর পরাজয়কে মু স্বচ্ছ করি পারিবি, কিন্তু তোমার পরাজয়কে মু স্বচ্ছ করি পারিবি নেই প্রভু। আজি এ অপমানর তীব্র চড়ারে অঙ্গ প্রত্যঙ্গ মোর জর্জরিত, মু পুণি কাঞ্চি অভিযানরে বাহারিছি। তোমার গজপতির সম্মান তুমি রক্ষা করো প্রভু, মতে অভিযানের বিজয়ে সাহায্য কর। তোমার সাহায্য বিনা মু কিছু করি পারিবিনি, এতিকি মোর মিনতি, এতিকি মোর কাতর প্রার্থনা। মু তোম নিকটরে গুহারি পড়ুছি প্রভু।
2: শুনিল তো ভাই?
3: শুনিলি জগন্নাথ?
2: গজপতি পুরুষোত্তম আমরি অংশরে যাত, তার অপমান বাস্তবিক আমর অপমান, তার পরাজয় আমর পরাজয়। চালো ভাই যিবা আমি কাঞ্চি রাজ্যে সাহায্য করিবা গজপতিঙ্কু, সেঠারে পরাজিত করি কাঞ্চি রাজা পুরুষোত্তম মস্তকে পিন্ধাইবা বিজয়র টিকা। চালো ভাই পুরুষোত্তম সেঠারে পৌঁছিবা পূর্বরু আমি ঘোড়ারে যাই সেঠারে পৌঁছি যা।
3: চাল মু প্রস্তুত হেউছি।
2: ধৈর্য ধর হে পুরুষোত্তম, তুম মন বাঞ্ছা অচিরে হেবটি পূরণ। কষ্টে হুয়ে কৃষ্ণ প্রার্থী সদা, ক্ষোভ ত্যাগ কর মনু, এথর তোমার বিজয় সুনিশ্চিত।
1: প্রভু জগন্নাথ।

0: নাথঙ্কর অপার করুণ রূপাঞ্চি অভিযান আমার সফল হয়েছি। বন্ধু বিজয় চন্দ্রাক্ষ, আমি বিজয় লাভ করেছি। কাঞ্চি জেমা পদ্মাবতী আজি মোর বন্দিনী। মহামন্ত্রী, কাঞ্চি রাজার অপমানের উপযুক্ত প্রতিশোধ পাই পদ্মাবতী জনে চণ্ডাল সাথী বিবাহ করা পড়ব।
1: চণ্ডাল সাথী?
0: হ্যাঁ, চণ্ডাল সাথী। মোর অন্তরের প্রভু জগন্নাথঙ্ক প্রতি কাঞ্চি রাজার তাৎসল্য মনে নাহি তোম। জনে চণ্ডাল বর খোঁজিবার দায়িত্ব তুম উপরে রহিলা। শীঘ্র এ কার্য সমাপন করা হব। শ্রীগুণ্ডিচা দিন হলে ভালো, নিজে মহাপ্রভু রথরে বিজয় হই এ দৃশ্য দেখিবে।
1: রাজজমা পদ্মাবতী প্রতি দয়া করুন গজপতি।
0: না না, মো নিকটে দয়া মায়া কিছু না, মোর আদেশ মোর আদেশ।
2: মু কোন করিবি, যাহাঙ্কু কাবেরী কূলরে দেখি মন প্রাণ ধ্যান সবু তাঙ্ক নিকটে ঢালি দেইতিলি, সে আজ মো প্রতি এক নির্দয় হেউছন্তি। মো পিতাঙ্ক অপমানর প্রতিশোধ পাই মতে জনে চণ্ডাল হাতরে সমর্পণ করিদেবাকু মহামন্ত্রীঙ্ক আদেশ দেইছন্তি। হে চকাডোলা, হে নীলাদ্রি বিহারী, হে মহাবাহু, তুমি এ অভাগিনীর নিবেদন ঘৃণা কর প্রভু। তুমি অহল্যা উদ্ধারিছ, দ্রৌপদীর লজ্জা নিবারণ করিছ, এ অভাগিনীকে তুমি রক্ষা কর প্রভু।